0: Oke, diak malu kovintis, dan ne maka muzika furak ne be husi belenseles, operation nama malu kovintis, ita ba kontina na fating ita nia programa. Oke, belenzasting, tuir ita bot ni hare, governo agora da daun fo oportunidade para kli ba joven sira hodi sai husi ita nia na saun, pa buka servisu iha na saun selu. No numero juventuri menos iha ita nia na saun. Ita bot nula juventuri, tuir ita bot nia perspectiva ikus ita nia na saun. Hetang amiasa iha futuro mai kalae.
1: Bahau ne, amiasas. Se, colega sero ni pensamiento diferente va y te pelea discute ni a mi haces pote te ves y tani ele ka y tani ukun nain sera ka y tani aman ukun nain sera te den anesa ne na sao ni atuba oin precisa juventuri ni forza no matene mai ve basia para realidad era agora juventuri barak ni forza no matene que investe el rey lior oin sama na sao ni atuba oin ita sera generaliza emane contribución husi trabajador sera ne bemo que na sao ni estrangero ni nia selu contribución ba país timor ni hija. Y dan itala generaliza ga politiza emene recursos soto. Moi bien asauni atuba oine precisa emo juventud ni matene, juventud ni forza. Se agora mo juventud ni forza no matene ki investe el railiur, un sa nasauni atuba oine. Ni difícil. Tamane a mesas bot ba he futuro maka, itene nasam rasimu se asur crisis ba ia recursos humanos. Agora ema remata de secundario ni akara kursu de lian Korea, para ni belo insa belo ni compete ba empleo exterior. Ni la ku continua una ya licenciado. Ni laku continua na vida universidade tamasera ni hare exemplu sini amount rasik e licenciado filamai halimar hela desempregado entao ni dane forma ni hanoi ni da katak how the curso barailio i depois de curso barailio ni hetano na emprego exterior ni servicio na ba i depois ni hare exemplu yama ba servicio na ba ni manda usan mai ihane ni familia hal umadiak susa karreta entao ni dane ni dane oi pa entao how about to railio entao ni dane to nufi ni dane na saune sai na fate na saune ila ke difícil y tú no avanza. Tamo juventud ni hanoi ni nakono pasporte, nakono empleo exterior. Ni la cuya no hanoi ni tener railar. A ti funcionario público balun sacar trata ni documento para el león. El problema tamo salario. Salario no renumerar. Ni salario 115 coitado ni oa ni fe. La responde va ni malaran. Entonces ni arreba salario y empleo exterior ni pote, te ves. Entonces ni coco abandona ni familia, abandona ni nación. Husik ni familia, husik ni nación. Husik ni fe ni oa ni rasik. Ni tengi pa. Ba ne tama saira, tama kondisyon ekonomia. Ekonomia makla azuda, agora. Ni problema bawa tira ke, la os amiasa si futuro, mas agora mas amiasa sona. Tama ne mak, kestaun de ekonomia ne mas problema ida baita. Liga ho, desemprego ne, agora. Se ema empregador ida hanesan, funcionario público ida mak trata una ni dokumento barai liur, quanto mais juventud ida abandonado. Ni hututu ya hanoin par barai liur. Ate dene populasan sernope mak barai liur iha, Inglaterra. Sir di sini helau nahe nawa. Sir la fila. Fatin dia kon entaun sir helau nahe nawa. I sir ba Korea. Ida ba Korea ni fila mai ni kontratado tinen lima ni fila mai. Ni se urus ni surat par fila fali ba. Ba servisu fali. Tamba ia Timor la kondisiones servisu. Ni to abandon han sene. Entam ni ia kontakto ni patraun ka ia ni nia. Ni bele fila. Ni ba servisu fali nawa. Entam ni dene manafatin Timor ne nafatin ite ne nasaun la os independencia para sai nasaun travelador ira nasaun ejemplo Alemania precisa ni ba Korea precisa ni ba China precisa ni ba Japan precisa ni ba Timor ne independencia para Laos anesa ne se independencia para ite sai atan form fal ulu ke okupasaun Indonesia ni ite ne aman ne atan tiau ne ite ne rai rasik i depois de independencia ite ne oanga ite rasik pa atan fal ye menerai sana saun da magdire tu demokratiko anesa ne. Ema lubu kuai ni dah mak hikisnya mahate ni ruin orang barai dah ni agora itu independensia para grupu-grupu elit sih ramah goza independensia itu pos de proletariat itu dah saya atang fali pak emane rai dah lihiran nama itu hari minister ni wanda pasir usia Korea ema dia Korea ni mayoriti ema dia be proletariat ni kamponesa ni wanda sih ramah pasir usia Korea ni mak problema atau resolve problema itu ni mak loke kampu de terbaik di Timor Leste. Apa susah tahun dia bawa itu ni elit sihir para aku loket terbal kampur terbal Timor Leste. Tambah how ia kontak tu, ia dialogo na how itu ni ambassador Zapaun ni Timor ni ni Zapaun. Ni kuliah kau na bawa tambah itu hati ni agora ni Zapaun ni for apoyo boh tep-tepes bawa Timor ni. Itu lalik ke fudi. Ponte phone ni dah fomento ni bawa ni apoyo si Zapaun. Zaike apoyo si Zapaun. Zapaun ni for apoyo boh tep-tepes tambah ni mak awasoro na itu ni abe. Itu ni ambassador Timor di Zapaun naran la sala ilidio. আবার সরোনা নিয়ে কলিয়া হনিয়া সে বেলে এস্তার তিমোর নে লোকে তো ইন্ডাস্ট্রি এরিয়া কলিয়া কোনো বা ইকান তাম বাইতে তিমোর নে ইতে নে তাসি লুয়ান লিফাল ইতে নে রাইমারান এক্সাক্টামেন্টে ইয়া তাসি হে ইকান এন্তাম লোকে তো কামপুর ট্রাভেল উইডে বা ইকান ও ইন্ডাস্ট্রি এরিয়া বা ইকান পারা সিরা নেবে বা সার্ভিস ইয়া কোরিয়া ইহা পেসকান ইনিয়ান ফিলামাই সেরান সুম তামাকেরা নি সার্ভিস পেসকান ইনিয়ান ইডেপয়েস ইডানে সিরা বোল ফিল জোভেন্তুরি সির নেবে মাকা এসকোলা লিসেন্সিয়াডো সির নেবে মাক কলিয়া কোনো বা পেসকা বে বেলে তামাউনে কামপুরে ট্রাভেল উইডানে নে ফাসিল দেব দেবেস আগরা ইয়ে মিনিস্টার অ্যাগ্রিকালচারা সির নেবে মাক অস্ট্রেলিয়া নে কলিয়া কোনো বা অ্যাগ্রিকালচারা সে অবাকু স্ট্রবেরি ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি আইলি ওয়াইন আর সিরা বস গালা ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি হেনে বা ইডানে সিরা ফিলামাই সিরা এক্সপিরিয়েন্স নাতং সিরা বেলে ফা এক্সপিরিয়েন্স বাইতেন জোভেন্তুরি সিরা হেনে তাম্পানে মাস ইনফর্মা বা সে পোপে কাতাক সে জোভেন্তুরি সে রাখার বা সার্ভিস এর আইলিও লাউ সোমেন্টাল বা সার্ভিস উপর হেতান ওসান মাইবে আপ্রেন্ডে মোস মাতেরে রুমো সিনেবা আতুনে ফিলামাই বেল ডিসেম্বর হেতেন পাইস তিনি ক্রিয় পলিটিক এটা কেটিয়া আতুনে হাতুর জোভেন্তুরি সিরা বা সার্ভিস নে লাউসি ছাই আতান মাইবে আপ্রেন্ডে বদরুমো সিনেবা পার ফিলামাই ডিসেম্বর হেতেন পাইস নে রাসি তাম বাই তারে বা রিয়ালিটি রাগো জোভেন্তুরি মাইরে এর আইলিও ইটা হে রাইলারানে নাতোন হেলা মই রাইলারা নাতোন হেলা মই বারুন হে প্রসেস উপর আতুবা দেখিন যে আগরা সিরা বাতাং করেয়া বেসিক আতুস বা করে নে প্রবলেম আবার প্রবলেম নে এমো ফুনশনার মুসিয়া বা করে সে ইডানে মক মিনিস্টার ও গায় কবে গভর্নান্ত সির লাহতে কে বাবো চিরা নে নে নে রিস্কু রিস্কু নে লাউসে আবাম বারে এ ফুতুর মেস রিস্কু আহু আবার নে প্রবলেম আবো তাম্বা নে মক গভর্নান্ত সির লাউস হাতে নে দিত কথা উকু নে অপরচুনিটি আরে মাই বে তেঙ্গে হাতে কথা উকু নে রেসপন্সিবিলিটি আরে তেঙ্গে তাও হাতে সাম বাপো বুইরে নেবে মক ওরা সেন রাও নিয়ানে ব্রিগান
0: কে পেগুন তুরমাই বেলুন সেলেস সে ফোবা ইতা নিয়ে বেলুন এলা বেলুন এলা তুই তবত নি হারে গোভেরনু আগোরা রাডাউ ফো অপরচুনিডারি বারাক লিউ বা জোভেন সিরা হডি বুক সার্ভিসু ইহা না সাউন সেলু নো নুমেরু জোভেন তুডি মেনুস ইহা ইতা নিয়ে না সাউন ইতাবত নুর জোভেন তুডি তুই ইতাবত নি পেসপেক্টিভা ইকুস ইতা নিয়ে না সাউন হেতাং আমিয়াশা ইহা ফুতুরু মাই কালায়
2: তুই হানা পার্সপেক্টিভ হানে সান জুভেন্টুডি ইনুডার সাই হানে সান পবতি মরলাস তে কলিয়া হাও বেলে হাতে তেন কাতা ক্লার উডুনি ইডানে সাই হানে সান মিয়াস তাম্বে জুভেন্টুডি ইনুডার ফোর্সা প্রোডুটিভ হানে সান বাবাং ইতেনিয়া লিডার পলিটিকু সিরাম সাতে তেন কাতা জুভেন্টুডি ইনুডার ফিনি ফিনি ফোন কারাম ফোন বাড়া সান তি মরলাস তে তাম্বা ডিসএমবলমেন্টো ইডানে সি লাও ওয়াই হিরা জুভেন্টুডি na fatin ihe forsa produttivu no ni numero ne as hodi continual contribui bai desenvolvimento nacional mai be hanesan ohin belon justin dehan katak governo o itene organ estadual somente ihe hanu ida ka politika ida atu haruka itene zoben sira barai lior ha hanu indene amiansa bot bai tene ni estado timor leste tamba saida tamanesan mo itahotu hatene katak জুভেন্টুডি নিউডার ফোর্সা প্রোডুটিভ উইডা বাড়ি ডেভেলপমেন্ট নাশোনাল চিরা কন্টেন্টে ইতানে কমিক মাকনে ইতানে অর্গান সোবেরানো কন্টেন্টে তেবে সোহিরা না সাউন আ না সাউন বে হানে সাউন ইনকা কলিয়া কাতা সি কোরিয়া ইংলাতেরা পর্তুগাল কন্টিনুয়া সিমু ট্রাভেলিয়াডোর হুসি ইতানে না সাউন সিরা কন্টেন্টে কাতা কিরেন ও আমি ইহা কোপেরা সাউন দিয়া কোনা সাউন সিরা সেলো মে সিরা লা কনসিয়েন্টে ডিস্টিনু স্টাডু নিয়ে তুলরি মানে বে ওয়াই হিরা লা ইহা ফোর্স অফ প্রোডুক্টিভ নেবে মাকা ইতা তু বেলে গারান্তে কাতা বা ডেভেলপমেন্ট ন্যাশনাল লা ইহা তান নি ফোর্স অফ প্রোডুক্টিভ নেবে মাকা তু অপয় বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তাম্বা এম সোমেন্তে ইহা হানো ইহানো ইরা তু বারাই লিওর নো বারাই লিওর নে লালস তাম্বা সিরা নি নিহা খারা ক্লাসি প্রবলেম ইকোনমিয়া তাম্বা বাজি হুসি এমনি মরিস মাক উনিকু ইকোনমিয়া হাও ফাকারক মেটিং হেনে নেবে সাইরা মাকা ফুতুর হনালি সিরা নে উইনসা আমি ইকোনমি রা সুস্তেনটাবেল তো সিরা তেঙ্কে ডিসিডি পারা তো তারা তা ডকুমেন্টস বারে লিউ নাম্বা হানি সঙ্গে তা ডিয়াং কাতা নুমেরো ডিজেম প্রেগু হিতি মরলেসে মিনুস দেব দেবেস নুই তো বেলা ইয়াক নুমেরো পুরসিন্ত নি কি কিরা নেবে মা কিতা ইতা রাসিক ত্রিস্তে বইঙিরা হারে বাগা ইরে মারি হুম রেসিন মাক বা কম্পেতে ইকু সেমা খেলারা এমা সিনা ফাতি উতিলিজা সিস্টেমা নেপোটিসমো বাগা ইরে মেবে ফামিলে ইরে হেলারা নো সিরা লোকে বাগা সোমেন্টে পারসাই হানেসান এমা বাবা ইন্ডিয়ান কাতা ফরমালিটাস দে এমা বাবা পার দে ও হুসি পার্টি রে কোম্পানি রে নে গা ও হুসি অডিফিস ইরে নে ইনস্টিটিউশন ইরে নে লোকে কাম পুরে ট্রাবাইল লি হুসি বাগা নেবে মাক সিরা লোকে মাই বে লাহাতে নে কাতা ইয়া লারং নে সিরা উজালা সিস্টেম অফ নেপোটিজম এন্ডতম কন্টিনিউ ফ্যামিলি মাক খেলারা নো পবো প্রিমিডু মানে বে Então, se ele não dá uma querida, você tem que barrar ele. No governo, é mais pior, governo contente, contente com ele, né? Se contente, ou não, considera que está barrar ele, né? Mas dia que ele, do que serviço ele lá. Então, se ele lá é força, lá é política, ele não é mais adequado para tu, beleza livre, os pinturas, se ele fosse desemprego, né? Então, ele é pior. O que está tu beleza garante o desenvolvimento nacional? Tambah husi forsa servisu o ita dia hang katak kapasidade dia kselne li husi zubenturi sira wang hira ita dia hang katak o feri sira mos ita nia be veteranu sira mag dadaun ukune ni dia kela dia ki hane be ita kuliah kono ba suntu dialetika botu tu sempre bokan ema zubeng ida ema kikuang ida se si zubeng ni zubeng ida se adulto no adulto ida ne se be feri no iku se tenke mate será que sira dadaun be makukune continuo muris lae tapi dia ni hukum alam ni lain natureza kata emmurus tem que ba mate veterano sira labele ukun to tinan rihun barihun itu precisa hare destino nasaunia ne sang nabe se ita hate tem kata juventude makran fo kria ku disam basira tam sira ni necessidade de mak emprego la los haru ko emprego eksternal ne mak babang hanesa mo imbelo de hang kata musik sira ba servisu era ilior servisu para ilior. Se ele tem força produtiva, se ele tem capacidade intelectual, lori vai nebe, lori vai maneira e lori continua a desenvolver maneira. Não é que saída mas se ele halo, se ele sai nessa maneira maca capitalista, tá mas saída. Se ele somente sai nessa maneira maca hanu indit nia, não está tu desenvolver nia, não está tu desenvolver nia família, grupo nebe maca nia pertence ba nebe nia lá hanu ingona destino na sang nia nessa nebe. Tamba lalu sih ini salah, tapi dia ini orientasi dunia khusus estado. Tapi estado konten tiho saya dah maksirah halo, kata atau hamenus kia kia Timor Leste dia kliu ita kontribui par sirah bayar eliur ho di desenvolve sirah ninia Morris para tu saya dia kliu tan. Lepas subjektifu estado dia lebih mak dia garantia bengi estado pomo ni mana be? Atau garantia se? Lah iya. Ia ni somente hanesa norma norma norma dia lebih maka ita bela deh hang kata ita mehi hetan no ita hamnasa ita contenti maybe iku selah helah holie fua ou helah ho ita dia kata helah ho historia ou helah ho norma tama norma precisa implementação a non ser dia povo mak bela implementa direta povo leh yak bit para tu implementa saida mak leh teten somente ita ia estado organo estaduais atu bela kolia kon basun tu povo nian di liu kon basu vencira para tu bela continua contribui banasan lihu si sirne forsa produtivu ka forsa intelektual. Ano yan sanay?
0: Okay, diak maluko vintis. Antes, ita kontina na fatin ita niya programa. Musi belon seles, na fatin ofrece ta musika ita turmain. Enjoy the music!